করে চলে নেবেন কোন বিনের কোরবন পরি খাসি ও পর চকল আসিনেন হাত চারখ পরে কে সে বলে কদ নেবিনে বুকো।

চলে নেবেন কোন অভিনয় তো করব না পরি খাসি ওপর চকল হাত চারখ পালে কে সে বলে খোদ নেবিনে বুকোজ